0: নাগরিক বিশেষভাবে সক্ষম এবং বিধবাদের হাতে বর্ধিত হাতে ভাতা বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করছে। রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন বিশেষ মার্কিন দূত। অনূর্ধ্ব ২০ ভারতীয় ফুটবল দল এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রে উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে।
1: ভারত ফ্রান্স জয়েন্ট ভেঞ্চার্স কি সম্ভাবনাও পর বাতে হতি স্বামীনারায়ণ মন্দির নে ইস সম্ভাবনা মে ভি এক নয়া আয়াম জোড়া হ্যায় ইয়ে মন্দির মেড ইন ইন্ডিয়া হ্যায় অর বিল্ট ইন ফ্রান্স হ্যায় ইসকে কাফি পত্থরো কো ভারত মে তরাশা গয়া হ্যায় ভারত কি প্রাচীন প্রতিভা ইয়াহাঁ ফ্রান্স মে আধুনিক ইঞ্জিনিয়ারিং সে আকর জুড় চুকি হ্যায় প্যারিস মে ইস ভব্য মন্দির নে আকার লিয়া হ্যায় ইসলিয়ে মে আশা করতা হুঁ ইয়ে মন্দির সদিও তক ভারত অর ফ্রান্স কে বীচ সহযোগ অর সম্ভাবনাও কা ভি প্রতীক বনকর উভরেগা।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বিশেষ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবন মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
2: जो भी व्यक्ति इसके जिम्मेदार हैं, चाहे वो बिल्डिंग का मालिक है या अधिकारी है, क्योंकि बिल्डिंग पुरानी थी और इसमें कुछ कंस्ट्रक्शन का रेनोवेशन का काम चल रहा था, बेसमेंट में किसी प्रकार की खुदाई चल रही थी जिसके कारण से पिलर जो है वो हिला और वो पूरी बिल्डिंग ढह गई। पीजी के नाते ये बिल्डिंग काम कर रही थी, बच्चे इसके अंदर थे और लगातार सभी एजेंसी काम कर रही है। हमारे लिए सबसे महत्वपूर्ण है इन बच्चों की पहले जान बचाई जाए, दोषियों को छोड़ा नहीं जाएगा।
0: এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছে কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করারও নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেন। এদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস জানিয়েছে যে সত্যনিকেতনে ভবন ধসের ঘটনায় আহত ১১ জন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জনকে ট্রমা সেন্টারে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও ১জন রোগী পরে আঘাতের কারণে মারা যান। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, ৪ তলার বেশি উচ্চতার অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে, এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের ২৮তম বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিমাঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। এই পরিষদে পশ্চিমাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ২জন করে বরিষ্ঠ মন্ত্রী সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাবনার উপর ভিত্তি করে তৈরি টিম ভারতের গঠনে এই আঞ্চলিক পরিষদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ভারত ও লুক্সেমবার্গের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন করে তিনি একথা বলেন।
3: It has also given our youngsters an alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more of them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে তারা। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্ব কমানো হচ্ছে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার প্রবীণ নাগরিক বিশেষভাবে সক্ষম ও বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয় নবান্নে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় এই কাজের সূচনা করবেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকজন প্রবীণ নাগরিক বিধবা ও বিশেষভাবে সক্ষমের হাতে আজ এই সুবিধা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এই পর্বে আজ থেকেই রাজ্যের প্রায় 62 লক্ষ প্রবীণ নাগরিক বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে সরাসরি টাকা দেওয়া হবে বলে জানা গেছে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ নানা দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেকে। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। এদিকে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। আবহাওয়া বিভাগ IMD আজ বিহার, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক ও তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল কিভে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জারিড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার ফাঁকে জেলেনস্কি জানান, এই যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন। উইটকপ জানান, মস্কোয় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কিছু প্রস্তাব মার্কিন প্রতিনিধি দল এই বৈঠকে নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 5। গতকাল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের পণ্যবাহী বিমানটি রানওয়ে ছাড়িয়ে দুর্ঘটনার মুখে পড়ে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। অনূর্ধ্ব 20 ভারতীয় ফুটবল দল দীর্ঘ 20 বছর পর এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। তাসখান্ডি গ্রুপ বির শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব, মজবুত ভিত্তি এবং দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগের উপর প্রতিষ্ঠিত। দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। খবর এখনকার মতো এই পর্যন্তই।
4: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। বইপ্রেমীরা খবরটা শুনলে নিশ্চিত চমকে উঠবেন। লক্ষ লক্ষ নতুন পুরনো বই বাজার থেকে টাকা দিয়ে কিনে ধ্বংস করে ফেলা হচ্ছে। হ্যাঁ, খবরটা সম্পূর্ণ সত্যি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে অ্যান্থ্রোপিক নামের এমন একটি এআই স্টার্টআপ কোম্পানি প্রজেক্ট পানামা নামে একটা প্রকল্প চালু করেছে। এই কোম্পানির কাজ হল চ্যাটজিপিটির মতো ক্লড নামের এআই তৈরি করা। এআইকে শেখানোর জন্য লক্ষ লক্ষ বই দরকার। তারা করছেটা কি, তারা এইসব বই স্ক্যান করে নিজেদের এআই ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করার পর বইগুলো ধ্বংস করে ফেলছে।
5: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रबाट सुन्नुहोस्। पश्चिम बंगाल सरकारका शहरी विकास मन्त्री अग्निमित्र पौलले राज्य सरकारले भ्रष्टाचार र सबै प्रकारका अवैध गतिविधिहरू विरूद्ध शून्य सहनशीलताको नीति अपनाउने बताउनुभयो। उहाँले भन्नुभयो, महिलामाथि उत्पीडनका साथै आम नागरिकमाथि अत्याचार राजनीतिक कारणका लागि मानिसहरूलाई उत्पीडन, जमीन र घरको अवैध कब्जा र कथित रूपमा प्रदर्शनकारीहरूलाई झुटा मुद्दामा फसाउने जस्ता गतिविधिहरू पनि सहन गरिने छैन। हिजो आसनसोलमा नेताजी सुभाष चन्द्र बोस सेवा केन्द्रको उद्घाटन समारोहपछि पत्रकारहरूसँग कुरा गर्नुहुँदै मन्त्रीले भन्नुभयो, अत्याचार महिलामाथि मात्र होइन, आम मानिसमाथि पनि विभिन्न कारणले यातना दिएको छ। उहाँले सरकारको शून्य सहनशीलताको नीति गैर

0: নমস্কার, শুরু হচ্ছে আইনি কথা অনুষ্ঠান গীতাঞ্জলি চ্যানেল অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী ভবন কলকাতা। আজকের এই আলোচনা সভা আমরা যে আলোচনাটি শুরু করব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সংক্ষেপে BNSS 2023, যেটা এখনও পর্যন্ত ওল্ড হয়নি, CRPC 1973 হিসেবে পরিচিত। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বর্ষীয়ান আইনজ্ঞ এবং আইনজীবী, প্রখ্যাত ব্যারিস্টার বিশ্বনাথ মিত্র মহাশয়, এক্স জাজ তিনি, একই সঙ্গে রয়েছেন প্রখ্যাত ব্যারিস্টার এবং বিশেষজ্ঞ আইনজীবী প্রমিত রায় মহাশয়, আর আমি নারায়ণ দাস, আইনজীবী সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং কলকাতা হাইকোর্ট। আমরা আলোচনার শুরুতেই বিশ্বনাথ মিত্র মহাশয়ের কাছে প্রশ্ন করব যে এই ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতা সম্পর্কে আপনি দীর্ঘদিন জাজও ছিলেন, বিচার প্রক্রিয়ার যে পদ্ধতি, নাগরিক হিসাবে কেউ কোনো অপরাধ করলে তার যে বিচার হয় বিচারালয়ে, সে বিচারগুলো মূলত যে পদ্ধতি মেনে হয় সেটা হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাকে কার্যকর করেই হবে, বর্তমানে যেটা চলছে CRPC। এটা আপনি বিচার প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু যদি বলেন, কিভাবে বিচারটা শুরু হয়?
1: দেখুন, আগে CRPC অনুযায়ী 156(3) হতো এবং 200 হতো, এছাড়াও পুলিশের কাছে FIR করলেও কাজ হতো। বর্তমানে ওটাকে নিয়ে গেছেন, অনেকগুলো সেকশন চেঞ্জ হয়েছে এবং তাতে আমি যেটা উল্লেখ মনে করেছি, যেটা উল্লেখ মনে হয় যে এই নতুন আইনে যেমনি 200 সেকশন 200 যখন করতাম, কোর্ট সাক্ষী সাবুত দেখে ডকুমেন্টস দেখে কগনিজেন্স নিতেন, কিন্তু বর্তমানে
0: স্যারকে আমি একটু জাস্ট একদিন ধরে দিচ্ছি। আমাদের বিচার প্রক্রিয়া মূলত শুরু হওয়ার তিনটে পদ্ধতি ছিল। এক নম্বর, সরাসরি কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের শিকার হয় তাকে ভিকটিম বলা হয়, আর যিনি অপরাধ করেন তাকে ভিকটিমাইজার বলা হয়। এই ব্যক্তির যে কোনো একজন তারা কাউন্টার এফআইআর করতে পারেন, বা ভিকটিম সরাসরি গিয়ে অভিযোগ করতে পারতেন পুলিশ অফিসারের কাছে কোনো থানাতে গিয়ে। তো সেক্ষেত্রে থানার যারা আর কি FIR নিতেন, সেটা CRPC 154 সাবক্লোজ 1 এন্ড 2 এবং 3 অনুযায়ী তার প্রভিশন ছিল যে কোনো পুলিশ অফিসার বা কোনো থানার IC বা OC যদি FIR বা অভিযোগটি অ্যাকসেপ্ট না করেন, তো সেক্ষেত্রে সাবক্লোজ 3 অনুযায়ী তাকে কী করা হতো, ওই জেলার পুলিশের যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন তার কাছে অভিযোগ করা, এবং তিনিও যদি না নিতেন তাহলে 164 সাবক্লোজ 3 দিয়ে সেটা হলো নিকটতম ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা SCGM বলা হয়, তার আদালতে গিয়ে মামলা করা। এবারে আসছে যখন আদালতে মামলা করা হয়, তখন সরাসরি তিনটে সেকশন কাজ করত। একটা হলো 156(3) সাবক্লাস 3-4 এবং আরেকটা হলো 200-এ। 200-এ তো সরাসরি জজ সাহেব কগনিজেন্স নিতেন এবং সেক্ষেত্রে এনকোয়ারিরও প্রয়োজন হয় না, তিনি সাক্ষী নেবেন, শুনবেন। এ বিষয় নিয়ে আমি একটু আপনার কাছে যাওয়ার আগে আরেকজন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার প্রমিত রায়ের কাছ থেকে কিছু শুনবো।
2: দেখুন, আমার একটা জিনিস মনে হয়, যারা আমাদের আজকের এই প্রোগ্রাম শুনছেন তাদের কাছে একটা জিনিস আমি খুব স্পষ্টত বলতে চাই। আমরা এই যে নতুন আইন আর পুরনো আইন নিয়ে যে ঘাটাঘাটি করছি, যেটা নারায়ণবাবু বললেন সেগুলো সবই ঠিক আছে, তবে তার বাইরে আরেকটা প্রভিশন আছে, সেটা হচ্ছে Article 226 অফ আওয়ার কনস্টিটিউশন। সেখানে আপনি যদি হাইকোর্টে আসেন দেখবেন পুলিশ ইনঅ্যাকশনের ওপরে প্রত্যেক দিনই হাজার হাজার মামলা অ্যাটলিস্ট ফাইল হচ্ছে। আজকে যে প্রভিশনের কথা নারায়ণবাবু বললেন, সেই প্রভিশনসগুলো একেবারে বইতে লেখা প্রভিশনস, কিন্তু যেখানে একটা লোক বা একজন মানুষ পুলিশের কাছে কমপ্লেন করে তার কোনো সুরাহা পাচ্ছে না, বা ডিরেক্টলি যেটা নারায়ণবাবু বললেন যে Section 200 যেটা আগে ছিল, Section 200-এর একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি কেউ Section 200 করি তাহলে কিন্তু পুরো প্রমাণের দায়িত্বটা আমার কাছে চলে আসছে, সেখানে কিন্তু স্টেট কোনো দায়িত্ব নিচ্ছে না। এটা একটা বিরাট প্র্যাকটিক্যাল প্রবলেম, কারণ এ কথা তো ঠিকই যে আমি যদি ভিকটিম হই, আমার উপর যদি রেপ হয় বা আমাকে যদি মার্ডার করার একটা প্রচেষ্টা করা হয়, আমি তো সবচেয়ে ভুক্তভোগী, কিন্তু কেন ইন্ডিয়ান ল ফলোয়িং ব্রিটিশ ল কেন পুলিশকে এনেছে? আজকে নতুন আইনে ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউটর কথাটা এসছে এবং এখানে কোনো রুলিং পার্টির লোক হলেই হবে না, এখানে একটা হাইকোর্ট কে অ্যাপয়েন্টেড হবে? এই ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশনটা কিন্তু একেবারে বিলের থেকে কার্বন কপি করে আনা হয়েছে। কেন আনা হয়েছে? কারণ দেখা যাচ্ছে যে রুলিং পার্টি অনেক সময় বিচার ব্যবস্থাটাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করছে যাতে করে ঠিক মতন বিচার আসছে না। এটার জন্মগত কারণটা কি? আজকে আমরা জানি বা বুঝতে পারি যে আজকে আমরা শুধু একটা সাধারণ মানুষ হয়ে একটা পুলিশের কাছে গেলাম, কমপ্লেন করলাম, তাতে কাজ হচ্ছে না, আয়দা একটা পলিটিক্যাল পার্টির ব্যাকিং, অথবা আমাদের একটা পয়সা করির ব্যাপার থাকবে, অথবা কোনো না কোনোভাবে আমাদের কিছু একটা কানেকশন নিতে হবে। উইদাউট কানেকশন কোনো মামলা সাধারণভাবে হচ্ছে না বলেই একটা তাগিদ হয়েছিল, একটা তাগিদ এসেছিল যে একটা কিছু পরিবর্তন করা যাক। যেমন এখন আপনারা যারা FIR, ধরুন আপনি, আপনার ছেলে ব্যাঙ্গালোরে আছে, সে বাড়ি ফিরে এসছে কলকাতায়, বাবা মাকে দেখতে, বৃদ্ধ বাবা মাকে, সেখানে একটা চুরি হয়েছে, এখন কিন্তু আমি অনলাইনে একটা কমপ্লেন করতে পারবো। আমার মনে হয় এই কমপ্লেন করার যে প্রভিশনটা নতুন এসছে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এখানে একটা কথা আছে, বলেছে 3 দিনের মধ্যে গিয়ে আবার সেই লোকাল থানায় কমপ্লেন করতে হবে।
0: আমি এখানে ঢুকছি, আমি সিনিয়র আইনজীবী আরেকজন রয়েছেন বিশ্বনাথ বাবুর কাছে যাব, যে আমরা যেখানটা ঢুকে গেলাম, কিন্তু প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করে দিই, আমি জানতে চাইছি কি কিভাবে একজন সাধারণ নাগরিক তার অভিযোগটা দাখিল করবেন।
2: দেখুন
0: সেক্ষেত্রে আমি একটু বলছি, স্যার আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, যেটা আমরা বলছিলাম সরাসরি কেউ অভিযোগ করবেন সেই অভিযোগটা এখন নতুন নিয়ম অনুযায়ী ব্যারিস্টার রায় যেটা বলছিলেন যে আমরা এখন থ্রু হোয়াটসঅ্যাপ করে ইমেল করেও অভিযোগ করতে পারি, যেটা সুপ্রিম কোর্টের জিরো FIR হিসাবে চিহ্নিত ছিল, এখন জিরো FIR কনসেপ্টটাকে সরাসরি একেবারে যেটাকে সায়েন্টিফিক ওয়েতে থ্রু ইলেকট্রনিক্স মিডিয়ার ইলেকট্রনিক্স মাধ্যমকে কাজে লাগিয়ে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কেউ একটা কমপ্লেন করলে সেটা যদি ভার্বালও হয়, সেটা যদি লিখিত হয়, সেটা কিন্তু পুলিশ অফিসার কোন থানায় বসে আছে, কোথায় অপরাধ হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, তারা সরাসরি সেই অভিযোগটা FIR হিসেবে নথিভুক্ত করবেন। হ্যাঁ, একটা শর্ত যেটা বলছিলেন যে 3 দিনের মধ্যে যিনি অভিযোগকারী কমপ্লেনেন্ট বা ভিকটিম কিংবা যিনি ইনফরমেশনটা দিচ্ছেন তিনি ভিকটিম নাও হতে পারেন, যেখানে দেখা গেল কেউ একজন রাস্তায় পড়ে আছে বা যাওয়ার সময় তিনি দেখছেন কোথাও একটা আগুন লেগেছে বা 4 জন মিলে কোনো একটা ডাকাতি পরিকল্পনা করছেন, তো সেই খবরটা যিনি অভিযোগ হিসাবে দেবেন পুলিশকে তিনি কিন্তু ইনফর্মার, তার কথাটা শুনেও কিন্তু পুলিশ কিন্তু FIR নিতে বাধ্য। এই যে বাধ্যর জায়গাটা, এটা কিন্তু নতুন আইনের একটা সংযোজন, এটা আপনি আমার সঙ্গে একমত?
1: আমি এবার বলি, নতুন আইনে যেটা এসছে 173 সেকশনে এসছে তাতে বলছেন যে অ্যাজ মিস্টার রায় যেটা বললেন একদম সঠিক কথা, যে ইনফরমেশন রিলেটিং টু কমিশন অফ কগনিজেবল অফেন্স এটা থানাকে জানানো যাবে ইলেকট্রনিক কমিউনিকেশন, এটার আইনের ধারা হচ্ছে 173(1), সেটা অন রেকর্ড 3 দিনের মধ্যে, ওটা ঠিকই বলছেন 3 দিনের মধ্যে দিতে হবে এবং যিনি কমপ্লেন করছেন তিনি সই করে দেবেন, এবং এই যে ইলেকট্রনিক কমিউনিকেশনটা হলো সেটা কিন্তু একটা খাতায় তুলে রাখতে হবে, সেটা স্টেট গভর্নমেন্ট ঠিক করবেন, যেটা আগে ছিল না এটা নতুন এসছে। এক, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেটা আগে ছিল সেকশন 200 CRPC-তে কমপ্লেন করা, সেইটা বর্তমানে 223 হয়েছে, এবং 223-এর সাব সেকশন 2-তে পরিষ্কার বলছে যে একটা ম্যাজিস্ট্রেট কগনিসেন্স নেবেন না যদি এটা পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে হয়, যতক্ষণ না সেই পাবলিক সার্ভেন্ট কোনো ইনসিডেন্ট এর রিপোর্ট দিচ্ছে বা তার সুপিরিয়ার অফিসার রিপোর্ট দিচ্ছে। আর 223 সাবসেকশন 1-এ বলছেন যে কগনিসেন্স অফ এন অফেন্স, মানে একটা অফেন্সের স্বীকৃতি নিলাম, এটা ম্যাজিস্ট্রেট করবে কখন, আগে ছিল যিনি কমপ্লেন করলেন তার কাগজের ভিত্তিতেই সব হলো, সাক্ষীর ভিত্তিতে, এখন বলছে না যার বিরুদ্ধে এটা কথা হয়েছে তাকে একটা অপরচুনিটি দিতে হবে হিয়ারিং, তারপরে কগনিসেন্স নেওয়া হবে। এটা একটা নতুন জিনিস, জানি না এর এফেক্টটা কতটা কি হবে, তাতে একটা সুবিধে হয়, তাতে একটা সুবিধে আবার অসুবিধা আছে, সুবিধাটা এই যে যখন তখন কমপ্লেন করে একজনকে ফাঁসিয়ে দেওয়া, হ্যারাস করা, ওটা হবে না, কারণ সেই অ্যাকিউজড তিনি এসে তার বক্তব্য

0: ও বলবেন, তারপরে কগনিজেন্স নেওয়া হবে। আমার এটার অসুবিধা এই আছে যে যখনই সে জানতে পারলো যিনি অ্যাকিউজড, তিনি এক্সট্রা জুডিশিয়াল মেথড ব্যবহার করে অনেক কিছু করতেও পারেনও, সেইটার প্রোটেকশনটা জানি না কি হবে।
1: জানি না থেকে আমি শুরু করব। জানি না বলতে আপনি কোন জায়গাটা বলতে চাইছেন? যে কগনিজেন্স ম্যাজিস্ট্রেট নেবেন, তাকে সুযোগ দেওয়া হবে, তার বক্তব্য শুনবেন, যদি ম্যাজিস্ট্রেট স্যাটিসফাইড হন
0: সেক্ষেত্রে নোটিশ পাওয়ার পরে সেই আসামি যদি কমপ্লেনেন্টের বিরুদ্ধে কিছু এক্সট্রা জুডিশিয়াল মেথড অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কি করণীয় সেটা রায় হয়তো বলতে পারবে।
2: আমরা একটা জিনিস বুঝতে হবে যে এই আইনগুলো না আকাশ থেকে আসেনি, এগুলো একটা অন্য একটা দেশ থেকে আমরা কপি করেছি, কিন্তু সেই দেশের যে অবস্থা সেই অবস্থার সঙ্গে আমাদের কিছু কিছু অবস্থার কতগুলো ভিন্নতা আছে, এবং আজকে এটা আমাদের স্বীকার করাটা উচিত যে আমাদের সমাজ ব্যবস্থায় আজকে পুলিশের উপর যে ধরনের নির্যাতন হয়, সে পলিটিক্যাল পার্টি দিক কি উপমহল থেকে দিক, একটা আইয়ের ওপরে তাদেরকে মাথা ঠিক রেখে কাজ করাটা অধিকাংশ ক্ষেত্রেই তারা পারে না, তাদের সেই ইন্ডিপেন্ডেন্স বা ইম্পার্শিয়ালিটি থাকে না, যার জন্য কিছু মনে করবেন না, অনেক হাইকোর্ট জাজই বলুন সুপ্রিম কোর্ট জাজই বলুন বেল বা অ্যান্টিসিপেটরি বেলে এই যে কেস ডায়েরি চায়, কিন্তু কতটা কেস ডায়েরি তারা হজম করেন বা করেন না সেটা নির্ভর করে সেই পার্টিকুলার জাজের এক্সপোজার টু ক্রিমিনাল ল। এখন এটা ভাগ্য যে আপনি কোন জজের কাছে কোন দিন যাবেন বা কোন থানায় কোন দিন যাবেন। ঘটনাটা যেটা এখানে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যেটা আমি বলতে আরম্ভ করেছিলাম যে আগে আগে থানায় গিয়ে কমপ্লেন করতে হতো, অনেক সময় একটা রেপ কেসে আমরা দেখেছি বিশেষ করে যে একটা ডিলে হয়, সেই জন্য অনেক মামলা হয়েছে, অনেক আইনও তৈরি হয়েছে যে ডিলে হলেই হবে না, কিন্তু এখন যখন একটা ইলেকট্রনিক মোড আছে, এখন প্রশ্ন হচ্ছে যে যে মানুষটা আতপেটা খেয়ে আছে বা যে মানুষটা পুরো পেট খেতে পাচ্ছে না বা যে মানুষের 10,000 টাকার বেশি মাসিক রোজগার নেই, তাদের কাছে কি ফোন বা অ্যাপারেটাস এত থাকবে যে তারা গিয়ে একটা কমপ্লেন করতে পারবে?
1: না, সেক্ষেত্রে তো অপশন রয়েছে, যদি তার কাছে মোবাইল না থাকে সে ওর তার কোনো বন্ধু বা তার কোনো পরিচিত কিংবা সাইবার ক্যাফে কি করতে পারে, অথবা
0: আমার গ্রামের দিকে সবসময় তো এটা অ্যাভেলেবিলিটি নয়।
1: আমি আবার বলি যে ধরে নেওয়া যাক কারোর কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, তাতে কি আছে, তিনি সরাসরি যাবেন গিয়ে অভিযোগ করবেন, সেটা তো পুরনো অপশন রয়েছে।
2: না কিন্তু এখন
1: সেটা তো পরিবর্তিত হয়নি।
2: আপনাকে একটা জিনিস নিশ্চয়ই আপনি চিন্তা করবেন যে কেন এই আইনটা চেঞ্জ হলো, চেঞ্জ হলো এই কারণে কারণ অসুবিধা হচ্ছিল থানায় গিয়ে কমপ্লেন করার, তাই তো? আজকে যে আইনটা যে আমরা পাল্টাচ্ছি, আমাদের তো দৃষ্টিভঙ্গি থাকা উচিত।
1: আমি যাব ওই প্রশ্নে, আমি প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে এখানে 39টি চ্যাপ্টারে 551টি সেকশন এবং বিশেষ করে 2টি শিডিউলে যে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে তার গুরুত্বপূর্ণ দিক হিসাবে পাওয়ার অফ কোর্ট যেটা সেকশন 21-29 মধ্যে বলা হয়েছে, যেটা আমাদের দুজন সিনিয়র আইনজীবী বলছিলেন যে কোর্ট চাইলে কগনিজেন্স নেবেন এবং নাও নিতে পারেন যদি তিনি পাবলিক সার্ভেন্ট হন, সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম নীতি আছে, তার উপরওয়ালা অর্থাৎ পাবলিক সার্ভেন্ট যারা হায়ার অফিসার আছেন তাদের পারমিশন নিয়ে তবে সেটা করবে, কিন্তু কেউ চাইলে যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এমনটা নয়, সেক্ষেত্রে কোর্ট কনসিডার করতেও পারেন, কোর্টকে সে প্রভিশন দেওয়া আছে। এবার আসবো যে একটা অভিযোগ যখন আমরা দাখিল করছি সেই অভিযোগ প্রক্রিয়াটা কিন্তু অর্থাৎ জাজমেন্ট প্রক্রিয়াটা কিছু পরিবর্তন এসেছে। আমি সকলের উদ্দেশ্যে আপনাদের সামনে এই প্রশ্নটাও রাখবো, পাশাপাশি এটা ডিসকাশন করব যে যখন একটি অভিযোগ জমা পড়ছে লিখিতভাবে, ধরে নেওয়া যাক থানাতেই পড়ছে, সে থ্রু হতে পারে ইলেকট্রনিক্স মিডিয়া, ইমেল বা হোয়াটসঅ্যাপ, অথবা সরাসরি চিঠি করে কিংবা আপনার গিয়ে অভিযোগ দিয়ে। এবার এই অভিযোগটা হওয়ার পরে তাকে কি করতে হচ্ছে, যদি একটু আগে বলা হয়েছে ইলেকট্রনিক্স মিডিয়া থেকে অভিযোগ করলে 3 দিনের মধ্যে গিয়ে সাইন করতে হবে, আর যদি সরাসরি গিয়ে তিনি অভিযোগ করেন তো সেক্ষেত্রে এফআইআর হিসাবে দাখিল হয়ে গেলে, আমাদের যেটা করণীয় এই এনকোয়ারিটা আগে ছিল 60-90 ডেজের মধ্যে কমপ্লিট করে চার্জশিট দিতে হবে যদি চার্জশিট দেওয়ার যোগ্য হয়, অথবা যদি চার্জশিট দেওয়ার যোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে এফআরটি বা এফআরএম দেবেন, সেটা পুলিশ অফিসের উপর নির্ভর করে। এখন এই চার্জশিট দেওয়ার ক্ষেত্রে 180 দিন করা হয়েছে, 180 দিনের মধ্যে দেওয়া হবে। আর এই আইনের সব থেকে যেটা উল্লেখযোগ্য ভালো দিক সমস্ত ভারতবাসীর জন্য, সেটা হলো এতদিন ধরে বিচারের বাণী নির্ভীতে কাঁধে অথবা দীর্ঘসূত্র বিচার ব্যবস্থার যে একটা ভয়াবহ অভিযোগ ছিল, মানুষ ন্যায় বিচার পেতে গিয়ে পায়ের তলায় শুকতলা খুঁড়ে খুঁয়ে যাওয়া বা তার পকেটের পয়সা নিঃস্ব হয়ে যাওয়া, সেই জায়গাটা বোধ হয় সমাপ্তি হয়েছে। এ আইনের সব থেকে উল্লেখযোগ্য দিক 3 বছরের মধ্যে যে কোনো মামলা, সে পেটি কেস হোক আর হিনিয়াস ক্রাইম হোক হেভিয়াস ক্রাইম হোক, তাকে সমাপ্ত করতেই হবে। এই প্রক্রিয়াটা আমি একটু আলোচনায় ঢুকবো, তিনজনেই আমরা ডিসকাশন করছি যে যখন 180 দিনের মধ্যে চার্জশিট দিচ্ছেন, এই চার্জশিট দেওয়াটা কম্পালসারি, যদি না দেয় তাহলে সে কিন্তু পানিশেবল অফেন্স, অর্থাৎ তিনি কোর্ট বা আইনকে অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট হিসেবে তিনি মান্য করছেন না। এই পাবলিক সার্ভেন্ট হিসেবে মান্য না করলে তার কেসটি কিন্তু ছমাস থেকে এক বছর একটা পানিশমেন্ট হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার বলা আছে। আর আমরা অবশ্যই করে এফআইআর প্রক্রিয়া নিয়ে আইপিসি ডিসকাশন করবো, যখন তখন সেখানে বিস্তারিত আলোচনায় যাব। কিন্তু এখানে আমার প্রশ্ন ব্যারিস্টার রায় সাহেবের কাছে যে এই যে 180 দিনের মধ্যে তাকে চার্জশিট দিতে হবে, তারপরে যদিন থেকে চার্জশিট দেওয়া হলো তার 14 দিনের মধ্যে কোর্টকে কিন্তু কগনিজেন্স নিতে হবে। এই কগনিজেন্স নেওয়ার পরে তিনি তার ট্রায়ালটাকে শেষ করার যে এই 3 মাসের মধ্যে যাবে তিনি শেষ করলেন, ট্রায়ালটা শেষ করে তিনি তার ডিসিশন কিন্তু হোল্ড করে রাখতে পারবেন না। 45 দিনের মধ্যে তাকে ডিসিশনটাও কিন্তু ডেলিভার করতে হবে। এবং এই ডিসিশনটা যখন ডেলিভার করলেন, অর্থাৎ ডিসিশনটা তিনি ট্রায়াল শেষ হওয়ার পরে ডিসিশন দিচ্ছেন 45 দিনের মধ্যে, ডিসিশন দেওয়া থেকে তিনি যে ডিসিশনটা সেটাকে ডিক্লেয়ার করতে হবে অ্যাজ এ জাজমেন্ট, সেটা কিন্তু গ্যাপ আবার মাত্র 7 দিনের বেশি হওয়া যাবে না। এই সার্বিকভাবে এই যে বাইন্ডিংসটা, এটা আপনি কিভাবে দেখছেন?
2: এটা তো রেভলিউশন, এটা আমার মনে হয় বিপ্লব। কারণ আমাদের সত্যি কথা বলতে কি, আমি নিজে একটা কথা বলে নিই, আজকে ভারতবর্ষের আইন কিন্তু অন্য অন্য দেশের আইনের থেকে অনেক বেশি সমৃদ্ধ। তার কারণটা এই একটা যে আমরা আইন বলতে যুক্তি নির্ভরতার ওপর বিশ্বাসী। আমরা ভুল যুক্তি দিতে পারি, আবার আমরা যুক্তি দিয়ে সেই যুক্তিটাকে খণ্ডন করতে পারি, কিন্তু আমরা যুক্তি নির্ভরের ওপর বিশ্বাসী। সেই জন্য আমাদের আইন অন্যান্য অনেক দেশে স্বীকৃতি পায়। কিন্তু আজকে এই যে নারায়ণ বললেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই কান্নাটা হচ্ছিল কারণ আমাদের কোনো দায়বদ্ধতা আইনের দিক থেকে ছিল না। আমি একজন খুব ভালো জজ হতে পারি, আমি খুব তাড়াতাড়ি করতে পারি, আমি একজন খারাপ জজ হতে পারি, আমি অতটা তাড়াতাড়ি নাও করতে পারি। কিন্তু আজকে যে স্ট্যাটুটরিলি মানে বইতে লেখা যে একটা দায়বদ্ধতার কথা এলো, এবং এই দায়বদ্ধতার পালন করতে গিয়ে আমাদের যে আরো শৃঙ্খলযুক্তভাবে আমাদের কাজ করতে হবে, এ ব্যাপারে আমার মনে কোনো দ্বিধা নেই। তবে হ্যাঁ, এটা তো সবে আরম্ভ হলো,
1: পিছনের ভিতরের কাছে যাচ্ছি, এক জাজের কাছে বলবো, আপনি এই আইনের বিশেষ দিকগুলো সেগুলো একটু আলোকপাত করুন।
0: এই আইনটা যখন আসে, এই যে আইনের বইতেও লেখা আছে স্টেটমেন্ট অফ অবজেক্টস এন্ড রিজনস, এখানে লেখা আছে যে পরিষ্কার বলা আছে যে গভর্নমেন্ট উইথ দি মন্ত্র এই আইনটা কেনেছে কি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এবার এইটা করতে গিয়ে রেকমেন্ডেশন যেগুলো এসেছিল সেটা একটা কমিটি হয়েছিল, এই সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্স, তারা রেকমেন্ডেশন দিয়েছিলেন। এবার সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে এইগুলো এলো। এবার যদি আইনটা দেখা যায়, বলা হয়েছে এই আইনটা আবার নাগাল্যান্ডে ভারতবর্ষে কি দুটো আইন হবে, একটা সিআরপিসি হবে আর একটা এই আইনটা হবে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এক, এটা আমার মনে হয়েছে, এটা আলোচনার বিষয়বস্তু
2: না। কিন্তু তখন আমাদের একটু এটাও আলোচনা করে নেওয়া দরকার, কেন হলো, নিশ্চয়ই কোনো যুক্তি আছে যে কেন এটাকে আলাদা করে রাখা হলো।
0: আরেকটা জিনিস হলো এখানে অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্স
1: এভিডেন্স হিসেবে আমি যাচ্ছি ওখানে। তার আগে আমি বলি যে একটা মামলা চার্জশিট হওয়ার পরে ট্রায়ালে এলো, চার্জ ফ্রেম হলো, ট্রায়াল হয়ে গেল, জাজমেন্টও হয়ে গেল। এবার এই জাজমেন্ট হওয়ার ক্ষেত্রে যদি কোনো মামলা চার্জ হওয়ার আগেও তো ডিসচার্জ হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি যে লোয়ার কোর্ট বিশেষ করে ডিসচার্জ করতে চায় না। সেখানে আমি বলবো যে যেটাকে আমরা এসিজিএম কোর্ট বলছি, যেখানে বিচার প্রক্রিয়া শুরুটা হয়, তো সেখানে একজন এসিজিএম সাহেব যদি মনে করেন, তিনি তো কগনিজেন্স নিলেন চার্জশিট দেওয়ার পরেও, যদি মনে করেন যে এই মামলা সর্বত্র ঠিক নেই, সঠিকভাবে হয়নি, তো সেক্ষেত্রে তিনি ডিসচার্জ করতে পারেন সেকশন 250 নতুন আইন অনুযায়ী। বা তিনি এই ডিসচার্জটি না করে তিনি যদি চার্জ ফ্রেম করেন, তো সেক্ষেত্রে কি আসবে, এভিডেন্স আসবে, উইটনেস হবে, এবং সেই ক্ষেত্রে তাকে অ্যাকুইটালও করতে পারেন 255 সেকশন অনুযায়ী, কিংবা আর্গুমেন্টের মধ্যে দিয়ে যে অ্যাকুইটালটা করবেন 257 সেকশনের মধ্যে দিয়ে। এই প্রক্রিয়াতে এই নতুন আইনের সঙ্গে পুরনো আইনের বিশেষ কিন্তু তফাৎ নেই। যেমনভাবে এফআইআর হয়, এফআইআর পরে ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হয়, এই চার্জশিটের পরে আবার কোর্ট কগনিজেন্স নেবেন উইদিন এ 14 ডেজ, তারপরে এনকোয়ারি করবেন কোর্ট, যদি ভিকটিমকে জিজ্ঞেস করবে যে অমুক অমুকের নাম বাদ দিয়েছে পুলিশ, আপনি কি তাতে খুশি, যদি তিনি অবজেকশন করেন তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে

0: পাওয়া আছে, তিনি কিন্তু ফার্দার এনকোয়ারির জন্য অর্ডার করতে পারেন।
1: এবার তারপরে সে চার্জ হওয়া, ট্রায়াল হওয়া এবং ডিসিশন দেওয়া, জাজমেন্ট দেওয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার উপরে হাইকোর্ট কিন্তু তার রিভিশনাল যে পাওয়ার নিয়ে সেটাকে কিন্তু পুরো ম্যাটারটাকে স্টে করা কিংবা ডিসমিস করে দেওয়া কিংবা ব্যাপারটাকে কন্ট্রোলে নিয়ে আসে। এই ব্যাপারে উপরে যদি আপনি কাইন্ডলি একটু বলুন, রাশিয়াকে বলবো।
2: এই পাওয়ারগুলো তো আগেও ছিল, এখনো আছে। কোয়েশ্চেন হচ্ছে যে এটা আমরা কি করে এক্সারসাইজ করছি। এই যে জাজ টু জাজ যে ভ্যারি করে যায় না, রিভিশনাল কোর্টে কে বসছে, এই পাওয়ারটা তো হাইকোর্টের কাছে থাকতে হবে এবং আছেও, এবং হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টও আছে। এই পাওয়ারটা কনস্টিটিউশনাল কোর্টসের কাছে দেওয়া আছে এবং এটা কন্টিনিউ করেছে, এটা কন্টিনিউ করাতে ভালোই হয়েছে। তবে এই যে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস, আমি বলবো অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস, অতিরিক্ত যে দায় দায়িত্ব ট্রায়াল কোর্টের কাছে দেওয়া হয়েছে, আমার মনে হয় এতে হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি।
1: স্যার একটা জিনিস কিন্তু নতুন অ্যাড হয়েছে, আমি একটু স্মরণ করে দিই আপনাকে, ট্রায়াল বিফোর হাইকোর্ট আন্ডার সেকশন 520 এবং পাওয়ার অফ হাইকোর্ট টু মেক রুলস আন্ডার সেকশন 523 and repeal by section 531. এটা থেকে বোঝা যাচ্ছে যে আগে সিজিএম কোর্টে ট্রায়াল হতো, এখন হাইকোর্টে কিন্তু ট্রায়াল হওয়ার জায়গা রয়েছে।
2: নিশ্চয়ই, এবং এই যে পাওয়ারটা ছিল এটা ক্যালকাটা হাইকোর্টে আগেও ছিল,
1: ক্যালকাটা হাইকোর্টে যে কোনো হাইকোর্টের ছিল।
2: হ্যাঁ, আমি ক্যালকাটা হাইকোর্টটা নিয়ে বলি কারণ আমরা মূলত এর মধ্যে ঘোরাফেরা করি, এবং এইটা যে নিয়ে নেওয়া হয়েছিল কারণ এটা আমার মনে হয় একটু দুর্বুদ্ধিতা এসেছিল, আর যারা আইন করেন তাদের মধ্যে অনেক সময় অনেক দুর্বুদ্ধিতা আসে। হাইকোর্ট থেকে এটা নিয়ে নেওয়া হলো যে হাইকোর্টের কাজের চাপ কমানো হবে এবং ট্রায়ালটা অ্যাজ ইফ হাইকোর্টের এখতিয়ারের মধ্যে নয়, হাইকোর্ট শুধু অ্যাপিল বা রিভিশন শুনবে, কিন্তু না,
1: এখন ট্রায়ালও করতে হবে।
2: একজন লয়ার যদি কমপ্লিট লয়ার হতে হয় তাহলে কিন্তু তাকে ট্রায়াল করতেই হবে, ট্রায়াল ছাড়া কোনো কমপ্লিট লয়ার হয় না। এবং হাইকোর্টের একটা ডেফিনেটলি সুবিধা,
1: স্যার আমি আপনার কাছে আবার আসবো, জাস্ট আমাদের এক্স জাজ এবং সিনিয়র আইনজীবী বিশ্বনাথ বাবুর কাছে যাবো, যে স্যার এখানে আমরা দেখছিলাম যে একটা খুব সুন্দর প্রভিশন, কোনো কেস যদি ট্রান্সফার করতে হয়, বিশেষ করে মেয়েরা, মেন্টেনেন্স মামলা করেছেন তিনি কৃষ্ণনগর থেকে,
3: ট্রান্সফারের সেকশনটা
1: বলে দিচ্ছি, ট্রান্সফারের ক্ষেত্রে চ্যাপ্টার 33 সেকশন 446 থেকে 452 তে রয়েছে, ট্রান্সফার অফ ক্রিমিনাল কেস বাই সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট ট্রান্সফার অর্ডার করতে পারে। একই সঙ্গে এই নতুন আইনে খুব মানে আলোচ্য বিষয় আন্ডার সেকশন 446 এ বাই হাইকোর্ট অফ এনি স্টেট, তারাও কিন্তু সেটাকে ট্রান্সফার করতে পারেন। একই সঙ্গে 447 এ বাই সেশন কোর্ট পর্যন্ত, সরি 448 এ, আন্ডার সেকশন 448 এ সেশন কোর্ট পর্যন্ত সে ট্রান্সফারের অর্ডার দিতে পারেন, যেটা সেশন কোর্টের কাছে ছিল না, তার ইত্তিয়ার বিষয় ছিল না, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টটা কম্পালসারি ছিল। এই যেটা বলছিলাম মেনটেনেন্সে কোন একটা ডিস্ট্রিক্টে থাকেন, হয়তো হাজব্যান্ড আরেকটা ডিস্ট্রিক্টে থাকে, এবার হাজব্যান্ড এক জায়গায় মামলা করেছে, সেক্ষেত্রে মেয়েরা ফার্স্ট টাইম তুলে নিতেন যে আমার এখানে দেওয়া হোক, তাহলে কনসিডার করা হতো। এই আইনে প্রথম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, যেটা কোনো ম্যান এবং ওমেন দেখা হয়নি, এখানে কিন্তু তিনজনকে, ম্যান ওমেন এবং ট্রান্সজেন্ডার তিনজনকে কিন্তু সমান।
3: একটুখানি বলে দিই, 447 এ দেখবেন পরিষ্কার বলা আছে, হাইকোর্ট যদি মনে করে এনি পার্টিকুলার কেস অর অ্যাপিল বি ট্রান্সফার টু এন্ড ট্রায়েড বিফোর ইটসেলফ, নিজের কাছেই ট্রায়াল হবে। এবার নিজের কাছে যদি ট্রায়াল হয়, যে ইনফ্রাস্ট্রাকচার আগে ছিল, আমরা জানি কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্ট ছিল এবং তাতে আসামিরা নিচের থেকে আসতো, কারণ জিপিওতে তখন আসামি ছিল মাটি ধরে। এবার হাইকোর্টে যে ট্রায়ালটা হবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখনো হয়নি, এই আইনটা বলবৎ হলে ইনফ্রাস্ট্রাকচারটা করতে হবে এবং হাইকোর্টকে তার নিজের রুল করে সেশনস রুলস করতে হবে, যেটা নেই।
1: এক্ষেত্রে আরেকটি প্রশ্ন সংযোজনে যাব বন্ধুরা, যে সেকশন 293 ডিসপোজাল অফ কেস হতে পারে, অর্থাৎ কোনো কেসকে মনে করলে কোনো জজ সাহেব বিচার চলাকালীন তিনি মামলাটাকে ডিসপোজালও করে দিতে পারেন।
3: আচ্ছা, এখানে আরেকটা বলে দিই মিস্টার দাস, কাইন্ডলি এক্সকিউজ মি, আমার শ্রোতা বন্ধুদের জন্যও বলি যে হাইকোর্টে এই যে ট্রান্সফার বলছেন, এই ট্রান্সফারটা হবে না যদি একটা সেশন, ধরা যাক আমি ডায়মন্ড হারবার থেকে আলিপুরে নিয়ে আসবো, হবে না হাইকোর্টে ডাইরেক্টলি, আগে সেশনস কোর্টে যেতে হবে। সেশনস কোর্ট যদি রিজেক্ট করে তবে এই হাইকোর্টে এসে ট্রান্সফার চাইতে হবে, এটা লেখা আছে সেকশন 447 এ,
1: এটা নতুন
3: প্রোভাইজো ক্লজ, প্রোভাইজো ক্লজ 447 এ প্রোভাইজো ক্লজ।
1: এই ট্রান্সফার ম্যাটারটা তো আগে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হাতে এখতিয়ার ছিল, এখন সেশন কোর্টে সে পারমিশন দেওয়া হয়েছে। আরেকটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন যাব,
3: সেশন কোর্টে যে পারমিশন দেওয়া হয়েছে সেটা দেখুন সেকশন 448 এ দেওয়া হয়েছে, এবং কিন্তু
1: স্যার আরেকটি জিনিস,
3: কিন্তু এখানে কিন্তু আমি বলি দিই একই সেশনসে হবে, 448 এ বলছে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা সেশনস কেসটাকে বর্ধমানে

0: দিতে পারবে না, সেশন চার্জ পাওয়ার নেই
1: না, সেক্ষেত্রে হাইকোর্ট পাবেন।
0: হ্যাঁ,
1: এবার আপনাকে বলে সেকশন 408 পাওয়ার টু ডাইরেক্ট ফার্দার ইনকোয়ারি টু বি মেড অর অ্যাডিশনাল এভিডেন্স টু বি টেকেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি একটা কোনো এনকোয়ারি করে কোনো অফিসার, আমি দেখেছি ব্যক্তিগতভাবে মার্ডার কেসে এফআইআর দিয়ে দেওয়া হয়েছে এবং ভিকটিমকে কিছু জানানো হয়নি, আমি নিজেও এটা হাইকোর্ট করেছিলাম, তো ঘটনাক্রমে একটা টাইম লিমিটেশন ছিল যে কারণে মামলাটি আর ম্যাচিওর করেনি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা খুব সম্ভবত সাহেব 14 বছর, তাই তো? ডকুমেন্টস যেটা অ্যাক্ট অনুযায়ী 14 বছরের মধ্যে মামলাটাকে যদি সে রিভিশন করে কিংবা রেড করে, তাহলে সেক্ষেত্রে হাইকোর্ট মনে করতে পারে অথবা সেশন কোর্টও মনে করতে পারে 408 পাওয়ার টু ডাইরেক্ট ফার্দার এনকোয়ারি, অর্থাৎ এভিডেন্স পাওয়া যায়নি বা কোর্ট স্যাটিসফাইড নয়, তো সেক্ষেত্রে কিন্তু তিনি ইন্টারফেয়ার করতে পারেন এবং অফিসারও পাল্টে দিতে পারেন, এবং মনে করলে সেক্ষেত্রে তিনি বিশেষ করে সিবিআই বা ইডি তাদের জুরিডিকশন বা কেসের নেচার অনুযায়ী তাদের হাতেও তুলে দিতে পারেন।
0: ঠিকই বলেছেন, সেকশন 408 কো হাইকোর্ট যদি মনে করে তাহলে নিজেও এভিডেন্স নিতে পারে।
1: হ্যাঁ,
0: লেখা আছে অর টেক সাচ এভিডেন্স ইটসেলফ, কিংবা কোর্ট অফ সেশনস কে বলবে তুমি এভিডেন্সটা নিয়ে ইনকোয়ারি রিপোর্টটা আমায় দাও।
1: এবার সেকশন 400
0: এটা আগে ছিল না,
1: এবার সেকশন 427 এ
0: হাইকোর্টের কাজটা বেড়ে গেল।
1: হ্যাঁ, সেকশন 427 এ পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট, এটা নিয়ে যদি একটু রাশে বল,
2: করসপন্ডিং প্রভিশনসটা আপনি যদি দেখেন, যে সেকশনটা আপনি বললেন সেই সেকশনের করসপন্ডিং সেকশনটা কিন্তু আগের একটাও ছিল। প্রশ্ন যেটা আপনি যেটা পিন পয়েন্ট করেছেন এবং খুব রাইট,
1: এখানে খুব একটা সুন্দর কথা আমি স্যার আপনাকে একটু অ্যাড করে দিই আপনার সুবিধার্থে, যে সেকশন 417 এ বলছে নো অ্যাপিল ইন পেটি কেসেস, মানে খুব যেসব কেসগুলো পানিশমেন্ট 3 ইয়ার্সের কম তাকে পেটি কেস বলা হয়। এবং খুব ইন্টারেস্টিং বিষয় এখানে যে রায় সাহেব বলছিলেন যে যখন কোনো কেসের সাজা 3 বছরের কম হবে, অর্থাৎ দেখা গেল 1 মাস থেকে 3 বছর হবে, তো সেক্ষেত্রে এই নতুন আইনে সাজাটি মিনিমাম দিতে হবে, ম্যাক্সিমাম নয়, কারণ এই আইনের লক্ষ্য বা উদ্দেশ্য হলো ন্যায়, জাস্টিস, দণ্ড নয় অর্থাৎ পানিশমেন্ট নয়, তাকে বিচার দিতে হবে, তাকে ন্যায় পাইয়ে দিতে হবে। রেফারেন্স অ্যান্ড রিভিশন টু হাইকোর্ট, যেমন হাইকোর্টের পাওয়ার আছে আন্ডার সেকশন 436 টু 445 অনুযায়ী, একই সঙ্গে কোনো মামলাকে যদি কোনো ভিকটিম বা কোনো অ্যাপ্লিক্যান্ট যিনি মামলাটি করেছেন তিনি যদি স্যাটিসফাইড না হন, অনেক ক্ষেত্রে দেখা গেছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিংবা ডিভিশন বেঞ্চের ক্ষেত্রেও তারা স্যাটিসফাইড নন, এই যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এক্ষেত্রেও কি 3 বছরের মধ্যে শেষ করতে হবে? অর্থাৎ পুরো চক্রটা স্টার্টিং থেকে, যেদিন থেকে এফআইআর স্টার্ট হলো সেদিন থেকে কিন্তু 3 বছর কাউন্ট হবে, তো সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টেও যায় তাহলেও কিন্তু তাকে 3 বছরের মধ্যে শেষ করতে হবে, সেটা কি নাকি শুধুমাত্র সেশন কোর্টের কাছে দায়বদ্ধ থাকছে 3 বছরের মধ্যে শেষ করতে হবে? এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করবো পরস্পর।
2: নিশ্চয়ই, আমরা যাই বলি না কেন এটার উপর তো সুপ্রিম কোর্টকে আইন জারি করতে হবে, সুপ্রিম কোর্ট যা ঠিক করবে তাই হবে।
1: সুপ্রিম কোর্ট তো এই আইনের বাইরে যাবেন না, ফেরত যাব এক্স জাজ বিশ্বনাথ বাবুর কাছে, যে ট্রায়াল বিফোর হাইকোর্ট আমরা তো বললাম, পাওয়ার অফ হাইকোর্ট বললাম, একই সঙ্গে আমরা পাওয়ার অফ স্টেট এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা কিন্তু কোনো কেসে চাইলে কাউকে কিন্তু ক্ষমা করে দিতে পারেন, এখানে কিন্তু এই আইনে বলা আছে। সেকশন কিন্তু 454 আমি যেটা বলছি, এক্সিকিউশন অফ সেন্টেন্স অফ ডেথ বাই দ্য হাইকোর্ট, মানে এটা হাইকোর্টকে পাস করতে হবে, হাইকোর্ট ছাড়া কিন্তু রক্ষা নেই, কারণ কোনো সেশন কোর্টে কাউকে সেন্টেন্স দিতে গেলে, ডেথ দিতে গেলে তাহলে কিন্তু তাকে হাইকোর্টের পানিশমেন্ট থাকতে হবে, এবং নতুন আইনে দুজন কিন্তু জাজকে সাইন করতে হবে, খুব মজার বিষয়, তারা কিন্তু সেশন জাজ হবে।
2: আপনি যেটা বললেন
1: মার্সি করা, যেটা বলছি সেকশন 472 মার্সি করা, এই ক্ষমা প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন?
0: সেকশন 472 দেখুন হচ্ছে মার্সি পিটিশন, সেখানে পরিষ্কার বলেছে এ কনভিক্ট আন্ডার দি সেন্টেন্স অফ ডেথ, মানে মৃত্যুদণ্ড হয়েছে এই রকম যদি অপরাধ হয়ে থাকে সেখানে এই ধারাটা অ্যাপ্লাই করবে মার্সিটা, কিন্তু রেপ কেসে সবসময় তো মৃত্যুদণ্ড হয় না,
1: রেপ করে তো আপনি মার্ডার করে দেওয়া হয়, সেক্ষেত্রে তো
0: রেপ আর মার্ডার আলাদা করছেন,
1: রেপ প্লাস মার্ডার দুটো হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি, তো সেক্ষেত্রে তো,
0: এবং তাতে বলছে মার্সি পিটিশন রাষ্ট্রপতির কাছে করবেন বা গভর্নরের কাছে করতে পারেন 30 দিনের মধ্যে, এবং প্রথম কিন্তু করতে হবে গভর্নরের কাছে অরিজিনাল অ্যাপ্লিকেশন, এবং তারপরে যা গভর্নর বা রাষ্ট্রপতি করলেন, গভর্নর যদি নাও করেন তাহলে আপনি আবার রাষ্ট্রপতির কাছে যেতে পারেন, এবং এই অর্ডারের বিরুদ্ধে কোনো কোর্ট আর অ্যাপিল শুনবে না।
1: একদম ঠিক।
0: এবার গভর্নর কেন করবেন, এখানে পরিষ্কার লিখে দিয়েছেন আইনে,
1: না এক্ষেত্রে স্টেটের ক্ষেত্রে হলে স্টেট কনসিডার করতে পারে, এবং যদি ইউনিয়ন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট,
0: এবং এখানে পরিষ্কার দিয়েছে

0: যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে স্টেট গভর্নমেন্টের ওপিনিয়ন সিক করবে এবং রেকমেন্ডেশন করবে রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রেকমেন্ড করবে, এইটা কিন্তু রেকমেন্ডেশনটা আগে ছিল না।
1: থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি।

0: सबैभन्दा पहिला यस बुलेटिनका मुख्य समाचार। गृहमन्त्री अमित शाहद्वारा गुहा प्रहरी प्रतिष्ठित राष्ट्रपति पदक पुलिसद्वारा सम्मानित। रक्षा मन्त्री राजनाथ सिंहको अध्यक्षतामा सम्पन्न रक्षा अधिग्रहण परिषदको बैठकद्वारा सशस्त्र बलका लागि करोडौँ रुपियाँ भन्दा ज्यादा पुँजीगत रक्षा किन्ने प्रस्तावहरू अनुमोदित। केन्द्रीय वित्त मन्त्री निर्मला सीतारमणको अन्तर्राष्ट्रिय मुद्दा कोषका उपप्रबन्धक निर्देशक निगेल क्राकसँग भेटवार्ता सम्पन्न। लक्जम्बर्गका उप प्रधानमन्त्री जेभियर बेटेल 3 दिने भ्रमणमा आज आइपुग्नुभयो दिल्ली। अनि असमको नागाउँ लगायत तमिलनाडु, पश्चिम बङ्गाल तथा पुडुचेरीका 2-2 वटा अनि पुडुचेरीको एउटा विधानसभा सिटका लागि चुनाव आयोगले गर्यो उपचुनावको घोषणा। अब समाचार विस्तारमा। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज सामाजिक सञ्जालमा केन्द्रीय शिक्षा राज्य मन्त्री जयन्त सिंहका लेख साझा गर्नुभयो। श्री मोदीले शिक्षक शिक्षाका कलाकार शीर्षकको यस लेखमा जयन्त सिंहले शिक्षण एउटा कला र रचनात्मक कार्य हो भनेर व्याख्या गर्नुभएको छ। यसका लागि मानवीय सम्बन्ध, शिक्षण पद्धति र विद्यार्थीहरूको क्षमता पहिचान गर्ने क्षमता आवश्यक पर्दछ भन्नुभयो। उक्त लेखमा श्री सिंहले राष्ट्रिय शिक्षा नीति 2020 उल्लास विद्याञ्जली र अन्य धेरै पहलहरूले शिक्षण तथा सिक्ने प्रक्रियालाई सुदृढ पारिरहेको कुरा पनि व्याख्या गर्नुभएको छ। अमित शाह गृहमन्त्रीले आज गुहा प्रहरीलाई प्रतिष्ठित राष्ट्रपति पदक पुलिस ध्वज सम्मानले प्रदान गर्नुभयो। समारोह गुहाको तलेगाउँ स्थित डाक्टर श्यामा प्रसाद मुखर्जी इन्डोर स्टेडियममा आयोजना गरिएको थियो। श्री शाहले 1930 साइबर फ्रड हेल्पलाइनको लागि कृत्रिम बुद्धिमत्तामा आधारित भोइस सहायक सेवा पनि सुरु गर्नुभयो। यसले नागरिक र पर्यटकहरूलाई 12 भाषाहरूमा द्रुत सहयोग प्रदान गर्नेछ। समारोहमा गृहमन्त्रीले गुहा प्रहरीको सेवा, व्यावसायिकता, साहस र अनुशासनको पनि प्रशंसा गर्नुभयो।
1: 8 दशकों की गौरवशाली गोवा पुलिस की सेवा राष्ट्रपति जी के दिए हुए निशान के साथ देश भर की पुलिस की कतार में खड़ी है। ये गौरव जिन जिन राज्यों की पुलिस को मिला वो पुलिस के गौरवशाली इतिहास, साहस, अनुशासन और समर्पण के कारण ही राष्ट्रपति महोदय ने गोवा को प्रेसिडेंट कलर से सम्मानित करने का काम किया है।
0: यसअघि गृहमन्त्रीले पणजीमा पश्चिमी क्षेत्रीय परिषदको 28 बैठकको अध्यक्षता पनि गर्नुभयो। रक्षा मन्त्री राजनाथ सिंहको अध्यक्षतामा रहेको रक्षा अधिग्रहण परिषदले आज बसेको बैठकमा सशस्त्र बलका लागि 1,10,000 करोड रुपियाँ भन्दा ज्यादा पुँजीगत रक्षा किन्ने प्रस्तावलाई अनुमोदन गरेको छ। सेनाले रासायनिक, जैविक, रेडियोलोजिकल र आण्विक जासुसी सवारी साधन, उच्च गतिशीलता सवारी साधन, स्वचालित माइलेयर, उन्नत हल्का हेलिकप्टर, ट्रक, ट्याङ्क तथा सर्वत पुलिस प्रणाली किन्न लागि अनुमोदन गरेको हो। रक्षा मन्त्रालयले 98% किनमेल भारतीय उद्योगबाट हुने बताएको छ। संघीय वित्त तथा कार्पेट मामिला मन्त्री निर्मला सीतारमणले आज नयाँ दिल्लीमा अन्तर्राष्ट्रिय मुद्रा कोष IMF का उपप्रबन्धक निर्देशक निकेल क्लार्कसँग भेट गर्नुभयो। अर्थ मन्त्रालयका अनुसार बैठकमा भारत र आईएमएफ बीचको सम्बन्धको बारेमा छलफल भयो। दुवै पक्षले आर्थिक सहयोग बढाउन, ठोस नीतिहरूलाई समर्थन गर्न तथा क्षेत्रीय अनि विश्वव्यापी आर्थिक स्तरमा योगदान पुर्याउन भारत र आईएमएफ बीच निरन्तर संलग्नताको महत्वमा जोड दिए। आईएमएफका उपप्रबन्धक निर्देशक श्री क्लार्कले वर्तमान विश्वव्यापी वातावरणमा भारतको बलियो आर्थिक प्रदर्शन, बलियोपन र वृद्धि ट्र्याक रेकर्डको प्रशंसा गर्नुभयो। वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले आज भारतलाई विश्वव्यापी चिकित्सा तथा स्वास्थ्य सेवा केन्द्रको रूपमा उभिनुपर्ने र विश्वको औषधि पसलको रूपमा आफ्नो स्थानलाई अझ बलियो बनाउनुपर्ने बताउनुभयो। नयाँ दिल्लीमा फार्मा मेकटेक र ल्याब नेक्स्ट एक्सपो 2026 उद्घाटन समारोहमा बोल्दै श्री गोयलले स्वास्थ्य सेवा केवल उपचारमा मात्र सीमित नभएको बताउनुभयो। यसमा रोगको रोकथाम, स्वास्थ्य तथा कल्याण सेवा, चिकित्सा उपकरण, टेली मेडिटेशन, टेली परामर्श, नवप्रवर्तन आदि पनि समावेश छ भन्नुभयो। दिल्लीका मुख्यमन्त्री रेखा गुप्ताले आज सत्यनिकेतन भवनमा सुरक्षा उपायहरू र जारी उद्धार कार्यको समीक्षा गर्न स्थलको पुनः भ्रमण गर्नुभयो। मुख्यमन्त्रीले पत्रकारहरूलाई दशकको पुरानो बहुमञ्जिल भवनको स्थलबाट लगभग 80% भग्नावशेष हटाएको र भवन मालिकमाथि कारवाही गरिने बताउनुभयो।
2: जो बिल्डिंग के मालिक पे कार्रवाई होगी और जो इसके आसपास की जितनी डेंजरस बिल्डिंग है उनको भी आइडेंटिफाइड करके ध्वस्त किया जाएगा। विशेष रूप से इस बिल्डिंग के बिल्कुल पीछे वाली बिल्डिंग को भी हमने खाली करवा दिया है और तुरंत प्रभाव में उसे भी डेमोलिश किया जाएगा।
0: यसरी नै श्रीमती गुप्ताले सरकार प्रभावित विद्यार्थीहरूका अभिभावकहरूसँग सम्पर्क रहेको जानकारी दिनुभयो। यसका अतिरिक्त श्रीमती गुप्ताले लापरवाहीले यो दुर्घटना भयो ती अधिकारीहरूलाई छोडिने छैन र तुरन्त निलम्बन गरिनेछ भन्नुभयो। यसैबीच प्रहरीले भवनका मालिक हरिराम गुप्तालाई राजस्थानको भिवाडीबाट पक्राउ गरेको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। चुनाव आयोगले आज आसामको नागाउँ लोकसभा सीटको लागि उपचुनावको घोषणा गरेको छ। यसरी नै आयोगले तमिलनाडु र पश्चिम बंगालमा दुई दुईवटा र पण्डिचेरीमा एउटा विधानसभा सीटका लागि उपचुनावको पनि घोषणा गरेको छ। आयोगले तमिलनाडुको मधुरन्तकम र धप्पापुरम निर्वाचन क्षेत्र, पश्चिम बंगालको रेजीनगर र नन्दीग्राम निर्वाचन क्षेत्र तथा पुडुचेरीको थट्टनचावाडी विधानसभा निर्वाचन क्षेत्रको लागि मतदान हुने बताएको छ। लोकसभा र विधानसभा उपचुनावको लागि सूचना बुधबार जारी गरिनेछ। यस महिनाको 16 तारिकसम्म नामाङ्कन दर्ता गर्न सकिन्छ। मतदान 6 अक्टोबरमा हुने छ र गणना 9 अक्टोबरमा हुने छ। लक्जमबर्गका उप प्रधानमन्त्री एवं विदेश तथा व्यापार मन्त्री जेभियर बेटेलले विदेश मन्त्री डाक्टर एस जयशंकरसँग भेटवार्ता गर्नुभयो। श्री बेटेलले भारतको 3 दिने भ्रमणमा आज बिहान नयाँ दिल्ली आइपुग्नु भएको छ। उहाँले द्वन्द प्रभावित देशहरू बीच पुल निर्माण गर्ने प्रयास र शान्ति निर्माताको रूपमा आफ्नो भूमिकाको लागि भारतीय नेतृत्वप्रति कृतज्ञता व्यक्त गर्नुभयो। यस अवसरमा विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले सम्पूर्ण विश्व अनिश्चितसँग चिन्तित भएको समयमा भारत र लक्जमबीच बलियो तथा विश्वासिलो सम्बन्ध छ भन्नुभयो। तृणमूल कंग्रेसका राज्यसभा सांसद मोहम्मद नदिमुल हकसँग सम्बन्धित मुद्दाको सम्बन्धमा प्रवर्तन निर्देशालय ईडीले आज राँची, कोलकाता र दिल्ली सहित 7 राज्यहरूमा एकैसाथ छापा मारेको छ। ईडीले राँचीको कोकर औद्योगिक क्षेत्रमा रहेको अखबार ए मश्रिक प्राइभेट लिमिटेडको उर्दू दैनिक कार्यालयमा पनि छापा मारेको छ, जहाँ कागजात र वित्तीय रेकर्डहरू जाँच गरिँदैछ। एजेन्सीका अनुसार छापा मार्नु साम्प्रदायिक सद्भाव खलल पार्ने सामग्रीको कथित प्रकाशन, शंकास्पद लेनदेन र कोषको गुनासोमा आधारित थियो। विशेष गहन संशोधन एसआईआरले मिजोरममा मतदाता सूचीमा उल्लेखनीय परिवर्तनहरू गरेको छछ। 32,280 नामहरू हटाएका छन् र 39,243 नयाँ मतदाताहरू थपिएका छन्, जसले गर्दा राज्यमा कुल मतदाता संख्या 835,869 पुगेको छ। एसआईआर प्रक्रिया पूरा भएपछि आज जारी गरेको अन्तिम मतदाता सूचीमा 431,179 पुरुष र 432,679 महिला मतदाताहरू साथै मिजोरमको
3: आकाशवाणी खबर पढ्छि पार्थप्रति मित्र। प्रथमे विशेष विशेष खबर। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ুর 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 9টা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ান বেটেনের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দিয়েছেন। আজ সেই বিস্তারিত খবরে, প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেইকি ভেহিকলস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বোচ্চ ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তালেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়া পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। তিনি বলেন, গোয়ার পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, সমুদ্র তট সুরক্ষা এবং গোয়ার পর্যটন ও অর্থনীতিকে তুলে ধরায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: 8 দশকো কি গৌরবশালী গোয়া পুলিশ কি সেবা রাষ্ট্রপতি জি কে দিয়ে হুয়ে নিশান কে সাথ দেশ ভর কি পুলিশ কি কতার মে খড়ি হ্যায়। এই গৌরব জিন জিন রাজ্য কি পুলিশ কো মিলা ও পুলিশ কে গৌরবশালী ইতিহাস, সাহস, অনুশাসন ওর সমর্পণ কে কারণ হি রাষ্ট্রপতি মহোদয় নে গোয়া কো প্রেসিডেন্ট কলর সে সম্মানিত করনে কা কাম কিয়া হ্যায়।
3: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, গতকাল সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি পুরসংস্থার 5 আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, দিল্লিতে 5 তলার উপরের আবাসনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারে কাছে সব পিজি এবং বাড়িগুলিতে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো বাড়িতে সুরক্ষা মানদণ্ড মানা না হয় তা অবিলম্বে সিল করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়, নার্সিংহোম, পিজি, সরকারি দপ্তর সহ অন্যান্য ভবনগুলিতে পুলিশ দফাওয়ারি পরিকাঠামো অডিট করবে। যে ভবনগুলি শংসাপত্র পেতে ব্যর্থ হবে সেখানে জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও তিনি জানান। এদিকে জাতীয় রাজধানী দিল্লির সত্যনিকেতনে বাড়ি ভেঙে 7 জনের মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় দিল্লি হাইকোর্ট আজ একে দুর্ভাগ্যজনক বলে তীব্র ভর্ৎসনা করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শুধুমাত্র বাড়ির মালিক দায়ী নয়, একই সঙ্গে দিল্লি পৌর সংস্থা এমসিডি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। তারা বাইরে থেকে আসা সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা ব্যক্তি মালিকানায় পেইং গেস্টে থাকতে বাধ্য হয়। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কোরিয়ার বেঞ্চ উদ্ধার কাজে আরও তৎপর হতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে ধ্বংসস্তূপে আটকে থাকা আরও প্রাণ বাঁচতে পারে। কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং এমসিডি প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে নিশ্চিত করেছেন যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ পুরোদমে চলছে। সরকারও উদ্ধার কাজে সব রকমের সহযোগিতা করছে বলে তিনি আদালতকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। বদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডরের তিনটি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নতুন সানন্ত নর্থ, নতুন মকরপুরা, নতুন উমারগাঁও এবং নতুন JNPT মুম্বাই থেকে মালবাহী ট্রেন পরিষেবার সূচনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ভদোদরা থেকে টান্ডা রোড এবং জোবার টান্ডা রোড নতুন রেললাইনের সূচনা করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও তিনটি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি 1,780 কোটি টাকার তিনটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস 2026-এর উদ্বোধন করেন এবং সভায় ভাষণ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশনের তরফে আজ এরাজ্যে দুটি সহ তামিলনাড়ুর দুটি, পণ্ডিচেরির একটি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই নির্ঘণ্ট অনুসারে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19 সেপ্টেম্বর। আগামী 9 অক্টোবর ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উপনির্বাচন হবে আগামী 6 অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, জেভিয়ার বেটেল লুক্সেমবার্গের অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন, যা দুই দেশের অংশীদারিত্বের গভীরতা ও প্রসারকে প্রতিফলিত করে। পাশাপাশি চলতি বছরের শুরুতে তিনি লুক্সেমবার্গ সফর করেছিলেন এবং সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা এই সম্পর্কের মূল ভিত্তি। এর বাইরে মহাকাশ, ডিজিটাল ও সবুজ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, কোভিড মহামারীর পর ভারত ও লুক্সেমবার্গের স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও আসন্ন অনুমোদনের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও বৈচিত্র্যের নতুন দিগন্ত খুলছে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বিশ্বাসযোগ্য ও আন্তরিক। দক্ষিণ কোরিয়া জেজু দ্বীপের পূর্ব দক্ষিণ আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ আজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, বার্ষিক এই প্রতিরক্ষামূলক মহড়ার মূল লক্ষ্য তিন দেশের যৌথ প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা বাড়ানো। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হচ্ছে। মিশন সঙ্গম, অঙ্গনওয়াড়ি ও পোষণ 2 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারে এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কাপ তুলে দেন। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমণি, চিফ অব আর্মি স্টাফ জেনারেল ধীরাজ সেঠ, চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল AP সিং, চিফ অব নাভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, GOCNC ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল VM লেফটেন্যান্ট জেনারেল VN ভুবনা কৃষ্ণন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার প্রভু সুকান সিং গিল, আনোয়ার আলী ছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
4: समाचारपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछौं श्रोताहरूलाई। एफएम 103.5 मेगाहर्जको तरंगमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट श्रोताहरू अब प्रस्तुत गर्नेछौ भुटानी कार्यक्रम र आजको भुटानी कार्यक्रममा यहाँहरूलाई सुनाउनेछौ भुटानी गीत।